0: এই কাহিনী এক গৃহিণী আৰু তাৰ অন্তৰাত্মাৰ বিজুলি বিল সৌদা স্কুল ফিজ সব হেগলা বনিগলা বজে
1: হ্যাঁ
0: পাঁচ হাজার বঞ্চিগলা
1: তো নূয়া শাড়ী নিয়ে যা
0: না গলা মাসরে হি তো নেইথিলি আউ গোটিয়ে না প্রথমে বাজেট বনাও তারপরে ছোট ছোট সঞ্চয় কো ব্যাংকে সেভ কর আউ টঙ্কা কো বড়িবার দেখ দেখাই হউছি এবে যাও ভাই
2: আরবিআই কহে
0: আর্থিক বুদ্ধিমতা যাহারি সে সমৃদ্ধ নারী
3: এথর পুরাতন রচনা গাইছন্তি শিল্পী মিনতি রথ

0: হ্যালো, আকাশবাণী বলাঙ্গীর ফোন ইন কার্যক্রম।
1: হ্যালো সুভাষ ভাই, নমস্কার।
0: নমস্কার মুনা পণ্ডা আজ্ঞা।
1: আজ্ঞা, মু রেডিও সম্রাট মুনা ভাইজান কোটিল কনফরু জগৎসিংহপুর কৌতল।
0: আচ্ছা আচ্ছা, এই ভিতরে আপনার নাটা কেমনি বদলি গলা? আপনি তো মুনা পণ্ডা ছিলে, মুনা ভাইজান কেমতি হলে আপন?
1: ভাই আমি জানে আমি কিছু সত্তা মিশে গোটে গ্রুপ গড়ি
0: আজ্ঞা।
1: সে গ্রুপ রেড মতো কলা তোমার যদি হেড হতো তোমার গোটে নূ না আজ

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আজ সন্ধ্যার যুবাণী কার্যক্রমের আউ এক নূতন অধ্যায়ক উপস্থাপনায় মু মুক্তিময়ী
1: আউ মু
0: সুলভ। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা সারা বিশ্বপাই এক আহ্বান। এই পরিপ্রেক্ষী সবুজ বলয়ের সৃষ্টি মানব সমাজ পাই এক রক্ষা কবচ সদৃশ। জঙ্গল সম্পদর সুরক্ষা, অভিবৃদ্ধি ও সংরক্ষণ সমাজের সুস্থ পরিবেশ পাই একান্ত কাম্য। বৃক্ষ হি জল, জল হি জীবন, বৃক্ষ বিহুনে সৃষ্টি নাশ, উক্তিটি মানব সমাজের মানদণ্ড পাল্টিছি। বিগত 1950 মসিহারু আজি পর্যন্ত জাতীয় স্তরের জুলাই মাসরে বহুল ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম করা যাচ্ছি। জুলাই মাসের প্রথম সপ্তাহরে ব্যাপক বৃক্ষরোপণ অভিযান সহিত সচেতনতা কার্যক্রম মান করা যাই বন মহোৎসব পালিত হেউছি। এই বন মহোৎসব কার্যক্রমরে সরকারঙ্ক দ্বারা সমস্ত জনসাধারণঙ্কু উৎসাহিত করা যাই বহুল ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম জারি রহিছি। রাজ্য সরকারঙ্কর জঙ্গল পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগ দ্বারা বৃক্ষর মহত্ব উপরে জনসচেতনতা কার্যক্রম ও বৃক্ষরোপণ প্রতি শ্রদ্ধা জন্মাইবা।
1: বিগত বর্ষ মানঙ্করে ক্রমাগত ভাবে জঙ্গলর অভিবৃদ্ধি ঘটুথবা হেতু আম রাজ্যর ভূভাগর শতকড়া 37.72% ভাগ জঙ্গল ও বৃক্ষরাজিরে পরিপূর্ণ হয়েপারিছে। আম জঙ্গল যোজনা ওড়িশা সরকারঙ্ক এক প্রমুখ কার্যক্রম, যাহা ওড়িশা বনাঞ্চল উন্নয়ন সমিতির জরিয়ারে 2016-17 মসিহারু কার্যকারী করা যাচ্ছে। এই যোজনার মূল অবধি 6 বর্ষ থিলা। 2016-17 মসিহারু 2021-22 মসিহা পর্যন্ত, যাহাকু অতিরিক্ত 3 বর্ষ পাই 2022-23 ঠারু 2024-25 মসিহা পর্যন্ত সম্প্রসারণ করা যাইছি। গ্রামবাসী মানঙ্কর সহভাগিতারে রাজ্যরে জঙ্গল সম্পদর নিরন্তর পরিচালনা সহিত সেমানঙ্কর জীবিকার মান বৃদ্ধি করিবা এই যোজনার মুখ্য লক্ষ্য অটে। জঙ্গল সুরক্ষা সহ জঙ্গল উপরে গ্রামবাসী মানঙ্কর নির্ভরশীলতাকু হ্রাস করি সেমানঙ্ক পাই বিকল্প জীবিকার ব্যবস্থা করিবা পাই এই প্রকল্পরে পদক্ষেপ নিয়া যাউছি। এই যোজনাকু বর্তমান

0: শ্রোতা বন্ধু, এবে আমি দেখুছে জনসংখ্যার দ্রুত অভিবৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা এবে ভারি জটিল হবার লাগিছি। তেণু এ দিগরে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। আউ এথিপাই যুববর্গ গুরুদায়িত্ব নেবা নিহাতি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকু কমাইবাকু হেব। যেপরি খাদ্য বাসগৃহ সংকট দেখা নদেব সে দিগরে কার্য করিবাকু পড়িব। ভারত সরকারঙ্ক বিভিন্ন যোজনার সুফল পাই অন্যমানকু এথিরে সামিল করিবাকু হেব। তেবে জনসংখ্যা বৃদ্ধি হেলে কি সমস্যা উপুজে, নিরন্তর বিকাশ ক্ষেত্রে এহার কি প্রভাব পড়ে, কেউ কেউ সামাজিক সমস্যা পরিলক্ষিত হুয়ে, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি শিক্ষাবিদ ডক্টর দুর্গাপ্রসাদ মিশ্র।
1: আজি আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করা যাচ্ছু যাহা কেবল ভারতের নুহে সমগ্র বিশ্বর বর্তমান ও ভবিষ্যৎ সহ নিবিড় ভাবে জড়িত। বিষয়টি হেউছি জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। প্রতিবর্ষ জুলাই 11 তারিখে সমগ্র বিশ্বরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যায়। 1987 মসিহারে বিশ্বর জনসংখ্যা $5 বিলিয়ন অতিক্রম করিয়া পরে এহা গুরুত্বকে অনুভব করি 1999 মসিহারে জাতিসংঘ এই দিবস পালনর ঘোষণা করেছিল। এই দিবসর উদ্দেশ্য কেবল জনসংখ্যা গণনা নুহে বরং পরিবার নিয়োজন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, লিঙ্গ সমানতা, মানব অধিকার ও টিকাও বিকাশ প্রতি সমাজকে সচেতন করিবা। কুহা যায় জনসংখ্যা হেউছি দেশর সবুঠারু বড় সম্পদ। এই কথাটি সম্পূর্ণ সত্য, কিন্তু যেতেবেলে জনসংখ্যার বৃদ্ধি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, জমি, পরিবেশ ও নিযুক্তি সুযোগর ক্ষমতাকে অতিক্রম করে, সেতেবেলে সেই জনসংখ্যা বিকাশর শক্তি নুহে বরং চ্যালেঞ্জরে পরিণত হুয়ে। 2025 মসিহারে জাতিসংঘ পাঞ্চি UNFPA র সবিশেষ তথ্য অনুযায়ী ভারতর জনসংখ্যা প্রায় 146.39 কোটি, যাহা বিশ্বরে সর্বাধিক। কিন্তু এই রিপোর্ট এক আশাব্যঞ্জক সন্দেশ মধ্য দেই যাইছি। ভারতর মোট প্রযোজন হার বর্তমান 1.9, যাহা প্রতিস্থাপন স্তর 2.1 থারু কম। অর্থাৎ ভারত ধীরে ধীরে জনসংখ্যা স্থিরতা দিগকু অগ্রসর হেউছি। তথাপি এতে বিশাল জনসংখ্যা পাই গুণাত্মক শিক্ষা

0: নানী জুহার
1: জুহার ভাই জুহার জুহার আসো আসো বসো এটা কেন কাদু চিকো লেগুর আইছো এটা বৈঠকি কে
0: তোমা কিছু নি সুর পাবার কেন বলছে
1: কানা
0: দেখো জুলাই 1 নু 7 তারিখ তো
1: হ্যাঁ
0: উডে মহোৎসব পালন করা যাউছে
1: হেটা টিকে টিকে শুনিছে
0: কা মহোৎসব কহ
1: সে সে জঙ্গল রোড কানা উডে করছন জি
0: হ্যাঁ বন মহোৎসব
1: হ্যাঁ গজপতর জেন জগাসন তো
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: যে খালি হান্তা বল দেলে নি হই
1: যে এটা সে কানা কানা ফের মুই জহগরি নি জানি যে তুমি এটা কহব বলতুলি
0: শুনো তো
1: হ্যাঁ
0: আমর জেন হিসাবে উত্তাপ বড়ুছি দেখুছ তো কেনটা গম গম উঠলা
1: হ্যাঁ
0: কাই থিল লাগি এনতা হউছি
1: এটা
0: হ্যাঁ
1: এটা আমর জেন পরিবেশর সন্তুলন নি রহবার বলি করি
0: হ্যাঁ বঢিয়া কথাটে কহল তো পরিবেশর সন্তুলন রক্ষা করবাকে হেলে নিহাতি হিসাবে গজ দরকার জঙ্গল দরকার বুঝল কে আমি যেন হিসাবে দিনকে দিন গজ মানুষ নষ্ট করছু সে হিসাবে গজ নাই জগাবার যদি বরষক আমি পাঁচ পাঁচটা বি যদি গজ জগাতা আমার ক্ষেতে হিসাব কর কেতে গজ হয়ে যায় তা
1: হ্যাঁ দেখো আগরু যেন আমার বুড়া পুরাতন লোক মানে অষাঢ় মাস হলে যেনটা করবি নি কে যেন হো চারা চুরা আনি করি আর মানুষ জগাউলি আৰু সেৰাকে জহকৰি যতন পাতন বি নিলাগে বৰ্ষা মাছ এইটা কৰব বোলে খালি হে গা দামৰ ছেলিমুঠি টিকি নি খাবাৰ কথা আৰু যিহেতু এনেকুৱা মাছে ডুলি মানুহ ফচল মানে থিছি নি গা সেই ছেলিমুঠি গা দামৰ মানে বি খাবাৰ ডৰ নিথে
0: তাৰপৰা আৰু গোটেই কথা চাৰা যেন বোলো চাৰা তো এবে মাগণাৰে বি দৌছন
1: হয় হয়
0: ভিনে ভিনে জাগা মানুহ সেটা বি যদি নেই হুচে বোলে আমি যেন ধৰি নিয় কেন্দু খাইছো আমার চার তাহারু জাম
1: আম
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: এন্তা মঞ্জি মনকু নেইকরি বি আমি জগাই পারমা
1: হই
0: বুঝল
1: হ্যাঁ
0: যদি গজকে বঁচামা আমি বি বঁচমা
1: বলে ই যেন গজ জগাবারটা যেন গুটে অছে এটা নিয়ে কথা এটাকে নেইকরি এটা আমার যেন বন মহোৎসব সপ্তাহ চালিছে বল
0: হ্যাঁ
1: বলে বাকি দিন মানকু দামে হেন্তা হেকরি জগাই নি পারবার কি সেটা সর বি নি করবার বাকিটা
0: হই
1: ই সাত দিন কো আমি গোটে মহোৎসব চালিছে বলি করি নিগে তামানে গোটে পর্ব পর্বাণি আলে নয়া খাই আলে কি শিবরাত্রি আলে কি রথ যাত্রা আলে যেনতা আমি গহ গহ মহম হেসু ই সাত দিন জাগরে আমি গহ গহ মহম হই করি গজ গোটে গোটে জগাবার কথা
0: নিহাতি ইতার উতারু বি যদি আমি পারুছু বলে গজ জগাবার কথা গজ জগাই করি গজ কে অকনা বাটটা সবুঠানু বড় কথা
1: বলে দেখো ই যেন গজ র কথা পল্লা বেলি কে নিগে আমার সে পুরাণ যুগের কথা সুর পড়ছি চরক কে তাঙ্কর গুরু যেন কহিলে তামানে গজ পতর যেন কেনথি ঔষধীয় গুণ নাই ন আর কেন কেনথি ঔষধীয় গুণ অছে বলি করি সে কাহি কেতে জায়গা বুলি আইলে আর এন্তা গুটে বি গজ নি পাইলে যেন থেকে ঔষধীয় গুণ নি থাই হ্যাঁ
0: সবু গজ লতারে ঔষধীয় গুণ অছে আমার উপকার রে সেমনে আসন
1: তাপরে আগরু যেন গজ পত্র মানে থিলা আমার ব্যর্থি কি খোলা থি জেনটা হুতলা দেখো কেন দিহি পা নসলে সেটা আমি খাই পি করি কি লগাই লগা করি আমি আরোগ্য হই যউতলা আজকাল জানা হেলে খালি উসো উপরে নির্ভর
0: শুনো যদি কেন রকত টিকে বাহারু থুবা কাটি হিতিবো
1: হ্যাঁ
0: বিশল্য করণী আনি করি টিকে দেই দেলে
1: ফটলা কাম হ্যাঁ

0: আর সেটা সে যেন কাণা কাণা নি হয়েছে ইনফেকশন কিছু নি হুয়ে সেটা বইলে এটা তো আমার পুরাণ শাস্ত্র মানুষ বি অছে দেখো যে লক্ষ্মণ শক্তি ভেদ হয়েছিল হনুমান নিয়েছিল বিশল্যকরণী চিহ্নি নি পারলে বলি করে গন্ধমার্দন পর্বত উঠে আনিলে
1: সে শুন তো আমি খালি এটা কথা হেমা বলে নি হুয়ে ই বিষয়ে আমি গোটে আজ্ঞা কর সাথে কথা হেতা গা সে কেনা কেনা করুছন তাঁর অঞ্চলের বনমহোৎসবকে নিয়ে
0: যে ভাই শুন তো এটা মুই কথা হলে দেখো নানা কথা মানে কেন কেন আড়ু সোর পড়ছি মতো এটা তুমি কথাবার্তা হেত বলে নিকে আজ্ঞা কর সাঙ্গে মুই এটা শুনতি বসি করি
1: হ্যাঁ মুই কথা হচ্ছে তুমি বসি করে শুন আজ্ঞা হচ্ছন ক্ষীরসিন্ধু মহাকুর বনরক্ষী ব্রাহ্মণী পালি বিট উলুন্ডা সুবর্ণপুর
0: হ্যাঁ শুনু হেন দেলে আজ্ঞা সাঙ্গে কথাবার্তা হ আর
2: আজ্ঞা জোহার নমস্কার এটা দেখুন মহাপুর আজ্ঞা আমার তো বন মহোৎসব চালিছে
3: আজ্ঞা
2: এটার উদ্দেশ্য কেন টিকে কহুন তো
3: দেখুন আজ্ঞা বন মহোৎসব মানে হচ্ছে গোটে জাতীয় স্তরের প্রতিবর্ষ জুলাই মাসের প্রথম সপ্তাহে গোটে পূর্ণ মাত্রার বৃক্ষরোপণ কার্যক্রম মানে সমস্তে সমস্ত জনসাধারণ তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট স্কুল কলেজ ছাত্র ছাত্রী সমস্ত মিশিকি আমি জঙ্গল কেমতি করে বড়বা তারপরে সবুজি মার সবুড়ে যেমনি হয়ে পারবা সে উপরে আমি বহুত মাত্রার বৃক্ষরোপণ কার্যক্রম করবা আজ্ঞা
2: আপনার যে অঞ্চলের অছন ইহাদে
3: আজ্ঞা
2: সেন এই কার্যক্রম কেনতা চালিছে
3: আজ্ঞা আমার এখানে তো ঠিকঠাক হিসাবে চালিছে আমি বিভিন্ন প্রকার স্কুল সঙ্গে জড়িত হয়েকি ছাত্র ছাত্রী মানকে কেনা করি বেশি মাত্রার বৃক্ষরোপণ করবে বৃক্ষর মাহাত্ম্য কানা কেমতি করে গছ তা মানে যোগাই হবা সে উপরে আমি তাঁর সঙ্গে আলোচনা করি করি করুছ আর তার সঙ্গে অন্যান্য বিভিন্ন প্রকার সংঘ মানকর সঙ্গে বি মেশিক আমি বৃক্ষরোপণ কার্যক্রম আরম্ভ করছু আজ্ঞা
2: কানা কানা সব গছ যোগা হচ্ছে আজ্ঞা
3: আজ্ঞা আমার নিম্ব গছ জামু গছ তারপরে আমার অঁলা গছ তারপরে করঞ্জ গছ শিশু গছ বিভিন্ন প্রকার গছ মানে আমি মাগণারে তার মানে দৌছ স্কুল কলেজের ছাত্র ছাত্রী মানকে বিভিন্ন অনুষ্ঠান মানকে আজ্ঞা
2: এ বর্ষ কেতে যায় গছ যোগা হবা ন
3: এ বর্ষ আমার তো বর্তমান আজ্ঞা বিভিন্ন রেঞ্জ মানকে বৃক্ষরোপণ কার্যক্রম বর্তমান চালুছে প্রায় পাখাপাখি 60-70 হাজার এমতি গছ যোগা হবা নয়টা
2: বিশেষ আমার যেন যুববর্গ অছন
3: আজ্ঞা
2: যেন ইহাদে নিহাতি গছর মানে যোগাবার দরকার
3: আজ্ঞা
2: সেমানে কেতে উৎসাহিত অছন এই কার্যক্রমরে
3: দেখুন আজ্ঞা আমি চেষ্টা করেছি কি বিভিন্ন প্রকার ছাত্র ছাত্রী হোক যুববর্গ উৎসাহিত করবো যেনতা জন পরিবার যেনতা গোটে ছুয়া গোটে জন্ম হলে যেনতা পুরা তাহলে নিজের পুরা যত্ন সহ লালন পালন করছো হ্যাঁ আমি অন্য মানকে বি ছাত্র ছাত্রী মানকে বিভিন্ন প্রকার যুববর্গকে আমি বুঝাউছো কি গছকে পুরা নিজের ভাবি করে তার রক্ষণাবেক্ষণ করবার লাগে আমি সেমানকে উৎসাহিত করছো
2: আপন তো বনরক্ষী অছন আপন পাখে কেতে যায় জঙ্গল আছে
3: মুই যেন জায়গায় আছে আজ্ঞা সেটা পুরা প্রায় রিজর্ভ ফরেস্ট বহুত পূর্ণ মাত্রার আছে বহুত জঙ্গল আছে ঘঞ্চ অরণ্য আছে বিভিন্ন প্রকার জীবজন্তু মধ্যে অছন আজ্ঞা
2: জঙ্গল সুরক্ষা লাগে আপনার
3: আমি জঙ্গল সুরক্ষা লাগে আজ্ঞা পেট্রোলিং যাইছ তারপরে যদি কি গছ কাটব তাহলে আমি তা মানে বুঝাই করি না হলে যদি সে যদি অন্যায় ভাবে যদি গছ কাটুছে বেনিয়ম ভাবে তাহলে আমি ফরওয়ার্ড বি করছ আর যদি গাঁ মানকে গলে বি সেমানে লোক মানুষ এমন বুঝা সুঝা বি করছ জঙ্গল উপাদেয় কেনা জঙ্গল কেনা কেনা লাভ মিলুছে গছ আর কেতে জরুরত আমি সব তা মানে বুঝাছ আজ্ঞা
2: বহুত বঢ়িয়া কথা কহিলে যে গছর কেতে জরুরি অছে আজ্ঞা কোন তো মাকুর আজ্ঞা ইয়াদে গছর কেতে জরুরি অছে
3: আজ্ঞা দেখুন আজ্ঞা সমস্তে কহুছন কি আজি তাপমাত্রা বড়ি গলান বন্যা হয়েগলান বাত্যা হয়েগলান দুনিয়ার বিভিন্ন প্রকার আজ্ঞা সমস্যা আমরা দেখা দেলাম সে সবু সমস্যার গোটে নগা সমাধান হচ্ছে গছ যোগাবার লাগে খালি গছ গোটে খালি যোগ দিয়ে তার যদি আমি যত্ন নিয়ে যাবো আজ্ঞা বহুত কিছু তার মানে সেতু সবু সমস্যার আগে সমাধান হয়ে পার গোটে খালি গছ যোগার সবু কিছু সমস্যার সমাধান হচ্ছে কিন্তু সমস্ত সেটাকে

0: পড়বা যেটা কি অছরা পল্হা কুয়া যায়সি
1: হয় হয়
0: নিগে আর যেন ধান বুনবার অছে সেনে বি প্যান তো বাঁধি রখবার নাই ন যদি প্যান কে উতরে দমা পবন পুনা টিকে মারলা খরা খুরি যদি কলা টিকে সুখী গলে ঠিক পাকটা দে দবা
1: হয় হয় বলে আমার চাষি ভাই বোন মানে সেই হিসাবে চাষ কাম কে আকে নেবার কথা
0: হ্যাঁ আর সব পাগরা কে দেখি করি আমি যদি চাষ কে আকে নামা বলে ভাল পড়বা কেনতে লাগি বলে গুটে গুটে জায়গারে পুরা গুড় বুড়ি যুছে ডুলি মনকু সেনে যদি মানে হল চলে দামা কি ট্রাক্টর নেকরি জুতে দামা বুঝল কি নে কাদো জহ হে যা বলে বুনলা ধানটা গজা টিকে ঠিক হিসাবে নাই টিকে ফরফরিয়া হয়েছে কি খোর চুপকা হয়েছে বলে বুনিয়া সেনা গজা হইতিছি
1: হয় হয় যে আমার চাষী ভাই বোন মানে সমস্ত যাকর বড় বড় বিশেষজ্ঞ মানে হ্যাঁ তাকর যে অনুভূতি মানে থিসি নিকে সেমানে সেটাকে নেই করি আকে বড়বার কথা
0: নিহাতি নিহাতি আমার চাষি ভাই মন সঙ্গে কথা হলে তাকর চাষ দেখলে বহুতটে কথা শিখবাকে মিলছি যে কাঁ বলথুনি কি
1: কান কহ
0: যাতা ন কাঁ বলথুনি
1: এটা বৈঠকি গে আসো গেধর জিমা জিমা বলছ
0: হই
1: কাঁ হরবর থিসি যে কে জানে যেবে দেখলে এটা
0: হরবরর কথা কহুছ না নি
1: হ্যাঁ
0: গলে লোকবাগ দেখ
1: হ্যাঁ
0: বিহন পাচল দেখ
1: হই
0: হ্যাঁ ঘর দেখ দুয়ার দেখ বাহার দেখ কেতে কথা আছে
1: নেই নেই হেডা সত কথা যে কবার দেখ নি ছাড়ে জিঁথিবার তো কর
0: হ্যাঁ
1: বলে হেতকি বি হরব নি এবার কথা কেনকে গুটে আলো বলে টিকে সুস্থে জিবার কথা আরু
0: হ্যাঁ হ্যাঁ
1: বাকি এটা যদি জিমা বলি বসলো না বলে নি কে আর তোমার মন নি লাগে ন এটা ন
0: হই
1: বলে জিমা
0: যাতা ন কা বলছ
1: যাও হন্দা হলে
0: জোহার নানে
1: জোহার ভাই জোহার